Julie, মেই আমুশো এগে গে আমুকে মুলি ওলা গিতা কম থেকে ইয়াল ফেক্টা নিখান ফিফটা মিনিট থেকে কোনকে রেডিও এক্স এফ এম চিমুসি মোলা গিতা কম থেকে কে টান পাম কে সেকেন্ড কা পার মে হুম গে খামা 12 ইরিং আওলাম কামচি গে আখামা কো ওলে ওয়া 12 ইরিং এবি গিতা কম হু থেকে চিমুসি লা মচি গিতা আ তাম কো খাওসি প্রোগ্রাম ইয়াং গে আকম হুম কে চি মোহন দিলা টকিং আ প্রোগ্রাম কাকসি কান্তিনে আ নকং ওয়া কে চি মুসি লাগি চাং মুকু গে কা কুন আল গবা মুকমা গে কোন কে রেডিও এক্স কা এফ এম হোয়াট ইস মুকু গে কা সাম কা নওসি কাং গে হা ও খম হুম কে চি উন দিলো আ প্রোগ্রাম দা আনজি কা হে চল গুম আ নক কো প্রোগ্রাম সিং বুঙ্গা গেতে তিনি সিনতে গে গে বোলা মা তিনি গ্যাং হুয়া গে নাভি গে সঙ্গে চন গে কু প্ল্যাটফর্ম টেন গেতে সু গে বিপানি গে সং কাং গে না কুই মুকান এম কাওয়া কোয়ার্টার ফাইনালস আ ইয়া বোলা মুস কো 12 ইরি ওলা উম কা আ ফিটি কাম গেতে ওনা 12 ইরি ওলা সিং কে জেব্রা মিদে সি কাম্বু মা গেতে ওনা কো হে ব্ল্যাক টাইগার সা জেব্রা মিদে সি গে হে আকো কে ওকে ta nga si ke tui iri ka sawa mana ke je bara kampung nga nga e mageta wana mamelodi china si sing black one ta khamani china kambu mageta wana toal firi woli mageta wana china kambu ke platform ten sel tiki sing mai ti cosmos aku aku